ভূভাগের শ্রেণী করকেন্দ্রু পরপরে সকাল সাতটা বাজে পঁচিশ মিনিট সময় শুনবে বিচিত্রা কার্যক্রমে ওড়িশী ছন্দ চম্পু এবং সম্বলপুরী গীত। সকাল আট বাজে তিরিশ মিনিট সময় শুনবে শ্রীক্ষেত্র মাধুরী রিলেকে শুনেব আকাশবাণী কটকর। আজ রয়েছে পুষ্পলক সেবা বিশেষজ্ঞ বলদেব সিংহারী। সকাল আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট সময় শুনবে সুগম সঙ্গীত কার্যক্রম। পরপর বিবিধ ভারতী কার্যক্রম রিলেকে শুনেব আকাশবাণী মুম্বাই কেন্দ্র সকাল নটার। দিন দশটায় রয়েছে ওড়িয়া এবং হিন্দি কথা চিত্রগীতর কার্যক্রম গীতাঞ্জলি। পরপর সুগম সঙ্গীতর কার্যক্রম রয়েছে দিন এগারটার। দিন এগারটা বাজে তিরিশ মিনিট সময় শুনবে মহিলা মহল কার্যক্রম। আজ উপস্থাপনা করবে অরুন্ধ ত্রিপাঠী। পশুমানঙ্কর ব্যাপুথিবা রোগ এবং এর সতর্কতা সম্পর্কে শ্রীধর পাত্র সহ যে কি পাণিধন নিরীক্ষক অনেক তার সহ কথাবার্তা এবং গৃহপালিত পশুমানঙ্ক কিপরি সতর্ক কিপরি সতর্কতা অবলম্বন করা সে সম্পর্কে মধ্য আজর কার্যক্রমের আলোচনা করা যাইছে। দিন বারোটার বিবিধবর্তী কার্যক্রম আমি রিলে করে শুনবো আকাশবাণী মুম্বাই কেন্দ্রর। অপরাহ্ন পাঁচটার এনসিআরটি প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুনবে। অপরাহ্ন পাঁচটা বাজে তিরিশ মিনিট সময় শুনবে যুবণী কার্যক্রম উপস্থাপনা করবে বর্ষারাণী পাণিগ্রাহী। আজ এতে শুনবে সবুজ পৃথিবী বন মহোৎসব সম্পর্কে। সন্ধ্যা ছটা বাজে দশ মিনিট সময় কার্যক্রমের সূচনা দেব। পরে সন্ত তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর বয়স্তম ভাগ শুনবে রিলে করব আকাশবাণী কার্যক্রম শুনবে আম কেন্দ্রর। পরপরে গীতটিয়ে কার্যক্রমের শুনবে দেশাত্মবোধক গীত প্রফুল্ল করঙ্গ কণ্ঠ। সন্ধ্যা ছটা বাজে পঁচিশ মিনিট সময় প্রায়োজিত কার্যক্রম যুবশক্তি রয়েছে আকাশবাণী কটক কেন্দ্র শুনবে সন্ধ্যা ছটা বাজে তিরিশ মিনিট সময়। আজির প্রসঙ্গ রেল করব কটক কেন্দ্র সন্ধ্যা ছটা বাজে পঞ্চান্ন মিনিট সময়। রাতে সাতটায় রয়েছে হিন্দি কথাচিত্রের গীত জিল্লা হালচাল রিলে করব কটক কেন্দ্র রাতে সাতটা বাজে পঁচিশ মিনিট সময়। কৃষি সংসার কার্যক্রম শুনবে রাতে সাতটা বাজে তিরিশ মিনিট। আজ উপস্থাপনা করবে মালিসা দাস। আজ রয়েছে চাষ পাই অনুকূল পাগ হয়ে আসলে কিপর আমি চাষ করা এবং সতর্কতা কোণ অবলম্বন করা এ সম্পর্কে আজ কৃষি সংসার কার্যক্রম শুনবে রাতে নটার বিবিধ কার্যক্রম আমি রিল করে শুনাইব আকাশবাণী মুম্বাই কেন্দ্রর। রাতে দশটা রয়েছে গীত এবং গজল কার্যক্রম। পরপরে ওড়িয়া কথচিত্র গীতর কার্যক্রম রয়েছে রাতে দশটা বাজে তিরিশ মিনিট সময়। এতলা চলিত অধিবেশনের আমকেন্দ্রে প্রচারিত হতো গীতটি কার্যক্রম সূচনা। এথর শুণতু আঞ্চলিক সম্বাদ রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর। এই বিজ্ঞাপন বিরতি পরে

হৃদঘাত বা মস্তিষ্কর প্রদাহ পরে বিষাদ রোগ আসে। বিষাদ রোগ মানসিক রোগ ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস বা উন্মাদ বিষাদর এক অংশ হয়ে পড়ে। বৃদ্ধাবস্থায় বিষাদ রোগ সঙ্গহীনতা, সামাজিক সম্মান, আর্থিক অভাব তথা সন্তান মানকর অবহেলা, অত্যাচার বা পরিত্যাগ হেতু হয়ে থাকে। প্রেম প্রতারণা পরীক্ষার অকৃতকার্য হওয়া কৈশোর বিষাদর লক্ষণ। বৈজ্ঞানিক মতরে সেরোটোনিন নামক জীবরসর ক্ষরণ মস্তিষ্কের কমিগলে বিষাদ রোগ হুয়ে। ব্যক্তিগত ঘটনাবলী, দৃষ্টিভঙ্গী, মানসিক বা সামাজিক চাপ, বেলেবেলে আধ্যাত্মিক চাপ দ্বারা এ মনর বিষাদ প্রভাবিত হুয়ে। মানসিক বিষাদ রোগের চিকিৎসা অনেক প্রকারর। রোগী প্রতি স্নেহ সহানুভূতি, তা আলোচনা, দিগ্দর্শন, সাহচর্য, পারিপার্শ্বিক চাপ হ্রাস প্রচেষ্টা বিষাদকু লাঘব করিথান্তি। মানসিক তথা ব্যবহারিক চিকিৎসা পদ্ধতি কগ্নিটিভ

ହୋଇଥିବା ସୂଚନା ମିଳିଛି। ପାକ୍ ଅଧିକୃତ ଜମ୍ମୁ କାଶ୍ମୀରରେ ପାକିସ୍ତାନୀ ରେଞ୍ଜରଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରତିବାଦକାରୀଙ୍କ ଉପରେ ଗୁଳିବର୍ଷଣ ପରେ ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କ ମୃତ୍ୟୁ ହେବା ସହ ଅନ୍ୟ କେତେଜଣ ଆହତ ହୋଇଛନ୍ତି। ଏହି ଘଟଣାକୁ ନେଇ ସମ୍ପୃକ୍ତ ଅଞ୍ଚଳରେ ଉତ୍ତେଜନା ପ୍ରକାଶ ପାଇଛି। ସେହି ଅଞ୍ଚଳରେ ମୌଳିକ ଅଧିକାର, ଅର୍ଥନୈତିକ ସୁବିଧା ଏବଂ ରାଜନୈତିକ ସ୍ୱାଧୀନତା ନେଇ ପ୍ରତିବାଦକାରୀମାନେ ପ୍ରଦର୍ଶନ କରୁଥିବା ବେଳେ ଏହି ଘଟଣା ଘଟିଥିଲା। ଗଣମାଧ୍ୟମ ସୂଚନା ଅନୁଯାୟୀ ପାକ୍ ଅଧିକୃତ ଜମ୍ମୁ କାଶ୍ମୀର ଅଞ୍ଚଳରେ ଇସଲାମାବାଦ ବିରୋଧୀ ପ୍ରଦର୍ଶନ ଯୋଗୁଁ 600ରୁ ଅଧିକ କର୍ମୀଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି। ଏହି ଘଟଣା ନେଇ ଲଣ୍ଡନରେ ବସବାସ କରୁଥିବା କାଶ୍ମୀରୀ ଅଧିବାସୀମାନେ ବିକ୍ଷୋଭ ପ୍ରଦର୍ଶନ କରିଛନ୍ତି। ଆକାଶବାଣୀର ଦ୍ୱିଭାଷିକ ଫୋନ୍ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପବ୍ଲିକ୍ ସ୍ପିକ୍ରେ ଆଜି ରାତି 9:30 ଡିଜିଟାଲ୍ ଇଣ୍ଡିଆ ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ମାଧ୍ୟମରେ ନାଗରିକଙ୍କୁ ସଶକ୍ତ କରିବା ଶୀର୍ଷକ ଆଲୋଚନାର ପ୍ରଚାର କରାଯିବ। ନୂଆଦିଲ୍ଲୀ ସାଇବର ସୁରକ୍ଷା ବିଶେଷଜ୍ଞ ଗୁଲସନ ରାୟ ଆଲୋଚନାରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମୟରେ ଶ୍ରୋତାମାନେ ସେମାନଙ୍କ ପ୍ରଶ୍ନ ପଚାରିପାରିବେ। ଏଥିପାଇଁ ସେମାନଙ୍କୁ 01173411 2333 1044 8 1 এবং 2377106 নম্বরক ডায়াল করিবাকু হব। এয়া ব্যতীত শ্রোতামানে 92890940044 নম্বরক হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্স রে হ্যাশট্যাগ আস্ক এয়ার মাধ্যমে প্রশ্ন পচারি পারিবে। ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষর ওড়িশা সমেত গুজরাট, কোঙ্কণ, গোয়া, ছত্তিশগড় এবং কেন্দ্রীয় মহারাষ্ট্রে আজ প্রবল অতিপ্রবল বর্ষা নিয়ে রেড আলার্ট জারি করা যাইছি। বিভাগীয় সূচনা অনুযায়ী অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে ওড়িশার 7টি জেলা পাই আজ রেড আলার্ট জারি করা যাওয়া সহ কতক স্থানে স্কুল ছুটি ঘোষণা করা যাইছি। অপরপক্ষে আসন্তা 4 দিন মধ্যে দেশের অন্য অঞ্চলক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়া নিয়ে পাগ অনুকূল রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বর্ষা লাগি রহিবা সহ প্রবল বর্ষা হওয়া নিয়ে সতর্ক সূচনা জারি।

0: সংগ্রহ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম এবং ফর্ম বটন প্রক্রিয়া শেষ পরে বুথস্তরীয় অধিকারী ঘরক ঘর বুলি পরিবার সদস্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। নয় ভোটর ফর্ম ছ পূরণ করা দিয়ে যাই এই প্রক্রিয়া 30 দিন ধরে অনুষ্ঠিত হয়ে পরে চিঠা ভোটর তালিকা প্রকাশন হুয়ে এই তালিকা উপরে কোণী প্রকার আপত্তি অভিযোগ রয়েছে নির্দিষ্ট সময় সীমা মধ্যে এথিপা আবেদন করা পড়ে এই আবেদনগুলিক উপরে বিচার বিমর্শ পরে চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশিত হয়ে এ সমস্ত প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন পক্ষ ব্যাপক বন্দোবস্ত করা যাচ্ছে। ইতিমধ্যে দেশের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই সংশোধন প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম পর্যায়ের বিহারে 7,42,00,000 ভোটরঙ্কু নেই সংশোধিত চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশ পাইসারিছি। দ্বিতীয় পর্যায়ের উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ চূড়ান্ত ভোটর তালিকা প্রস্তুতি এবং প্রকাশন হয়ে সারিছি। সংশোধন যোগুঁ উত্তরপ্রদেশে প্রায় 2,40,00,000 এবং পশ্চিমবঙ্গে 91,00,000 অযোগ্য ভোটর বাদ পড়ছন্তি। ওড়িশাকু মিশাই 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের তৃতীয় পর্যায়ে স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া জারি রয়েছে। ওড়িশায় পরিগণনা ফর্ম বণ্টন তথ্য সংগ্রহ আদি শেষ হওয়া পরে চিঠা ভোটর তালিকা গতকাল প্রকাশ পাইছে। এতে পাখাপাখি 20,14,000 ভোটর বাদ পড়ে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী আর এস গোপাড়ন সূচনা দিয়েছেন। পূর্ব ওড়িশায় 3,33,99,591 ভোটর থাকলে চিঠা ভোটর তালিকার 3,13,87,034 জন যোগ্য ভোটর স্থান পাইছেন। সেমানক মধ্যে 1,60,19,176 জন পুরুষ, 1,53,65,83 জন মহিলা ও 2,775 জন তৃতীয় লিঙ্গি ভোটর রয়েছে। 8,32,000 মৃত, 10,07,000 স্থানান্তরিত, 1,58,000 একাধিক স্থানের পঞ্জীকরণ এবং অন্যান্য কতক কারণ 14,000 ভোটর তালিকা বাদ পড়ছেন। আসন্তা মাস 4 তারিখ পর্যন্ত চিঠা তালিকা সম্বন্ধীয় দাবি এবং আপত্তি অভিযোগগুলি গ্রহণ করা। রাজ্য নির্বাচন অধিকারীঙ্ক কার্যালয়ের মিলিথিবা সূচনা অনুযায়ী আসন্তা মাস 4 তারিখর সেপ্টেম্বর 2 তারিখ মধ্যে আপত্তি অভিযোগগুলিক শুনানি সহ চূড়ান্ত নিষ্পত্তি গ্রহণ করা যিব। এ সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে সেপ্টেম্বর মাস 6 তারিখে চূড়ান্ত ভোটর তালিকা প্রকাশন নিয়ে কার্যসূচী স্থির হয়েছে। স্বচ্ছ তালিকা প্রস্তুতি লক্ষ্য নিয়ে 10 জন বরিষ্ঠ আইএএস অধিকারীঙ্কু বিভিন্ন জেলা পাই ভোটর তালিকা পর্যবেক্ষক ভাবে নিযুক্ত করা যাইছি। বিশ্বর সর্ববৃহত গণতন্ত্রর মূলদুয়াকু সুরক্ষিত এবং স্বচ্ছ রাখিবা পাই স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধন অভিযান এক যুগান্তকারী পদক্ষেপ।
1: আজির প্রসঙ্গে শুনিলে স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধন আলিখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনা সুভাষ চন্দ্র শতপথী।
2: শ্রোতাবন্ধু কার্যক্রম শুনছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। আসন্তু শুনিবা কেতোটি হিন্দি চলচ্চিত্র সঙ্গীত। প্রথমে নেছু লতা মঙ্গেশকরঙ্ক কণ্ঠরে অর্পণ চলচ্চিত্রর এই গীতটি।

0: পড়া।
1: ও পুরো ঢাকাটা করে গে
0: এই শান্তনু
1: বলা
0: ভাই,
1: যায় না,
0: আমরা শান্তনু
1: শান্তন ভাই গে এই যে
0: হ্যাঁ
1: পন্ডুরি একটা করছে না ও, হ্যাঁ
0: ভাই,
1: হ্যাঁ
0: সব
1: আমি জানি
0: প্রকার
1: জানি,
0: আমি যে সমন্বিত চাষ কথা জানি সিন্ডিয়া গাও সব
1: হ্যাঁ
0: প্রকার চাষ করে, তাঙ্কের সাথে আলোচনা করছি, তাঙ্ক কথাটি দুঃখ সুখটি শুনে দেবে।
1: হ্যাঁ।

0: US will face Belgium in Seattle tomorrow morning. England, Norway, Morocco, and France have already entered the quarterfinals. And that is the end of this news bulletin.
1: আকাশমণি ব্রহ্মপুর সময় বর্তমান স্টুডিও ঘড়ি রাতে 11:11 হওয়া যাচ্ছে। এইটি শ্রোতা বন্ধু শেষ করছু আমার জিরো চলিত অধিবেশন পুরোথরে আপনার আমি অভিবাদন জনাই আরম্ভ করব আমার পরবর্তী অধিবেশন আসন্তকালি সকাল 5:55 তবে সেতবে যাই শুভেচ্ছা সহ বিদায় নেছু। জয় হিন্দ।